সেই অনুভবী আত্মার উত্তাপ স্তুতি চিন্তামণিকু উত্তপ্ত করে দেইছি, যাহাকু ছুঁইবা মাত্রকে সন্থ কবিঙ্ক অন্তর্দাহ হৃদয়রে সৃষ্টি করে এক বিপুল আলোড়ন।

0: ଦେଲି।
1: শ্রোতা বন্ধু, এইটি নিয়ে যা এক ছোট বিরতি।
2: দেশ ও দশর কথা, মনর কথা, প্রত্যেক মাসর শেষ রবিবার মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশবাসী উদ্বোধন মন কি বাত। মাসর শেষ রবিবার দিন এগারটায় শুণন্তু মন কি বাত। পরে পরে শুণবে এর ওড়িয়া ভাষান্তর এবং সেই দিন রাতে আটটায় শুণন্তু ওড়িয়া ভাষান্তরর পুনঃ প্রসারণ মন কি বাত।

পরিষদ সভাপতি পুষ্পেন্দ্র কুমার সিং দেও, উপসভাপতি সুধীর মেহের, জেলা পরিষদ সভ্য দীপাঞ্জলি সাহু এমানে মনোনীত হয়েছেন যোজনা বোর্ডর সদস্য ভাবে রাজ্য সরকারঙ্ক দ্বারা মনোনীত হয়েছেন। নরলা ব্লক সম্মেলন কক্ষে নরলা গোষ্ঠী উন্নয়ন অধিকারী বিপিন বিহারী দীপক অধ্যক্ষতায় 80তম স্বাধীনতা দিবস পালন পাই প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়ে যাই। এতে নরলা সিডিপিও অঞ্জলি পট্টনায়ক, নরলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সংঘর সভাপতি বদ্রী

0: মনে রাখন্তু 0667029562329568 এবং এর প্রসারণ শুণন্তু প্রত্যেক রবিবার দিন সকাল 9টা-10টা পর্যন্ত।
1: হ্যালো
2: হ্যালো
1: কি
2: হ্যালো আকাশবাণী ভবানী পাটনা।

0: নোয়াকার জিতিবার মৌকা? ওয়া, বাপাঙ্কু সারপ্রাইজ দেবি। অল্প কিছু তো ডিটেলস ভরিবার আছে।
1: রহি যা বুদ্ধু।
2: কোন এভলি পপআপস প্রতি সাবধান রহ। স্ক্যামার পার্সোনাল ডিটেলস র ভুল ইউজ করি পারন্তি।
0: ও,
1: তু বুঝি গলু না? রিল্যাক্স।
0: কিন্তু কার জিতি যাইতিলে বাপা হোমওয়ার্ক করাই নো থানতে।
2: আরবিআই কহে স্মার্ট বন কুল রহ।
3: আপনার কার্যক্রম শুণুচ্ছেন আকাশবাণী কটক কেন্দ্রর।
4: জনজীবন সম্বাদ উপস্থাপনায় মু লহরিকা পটনায়ক। বিশ্ব ইতিহাস এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনকু অনুধ্যান কলে জনাযায় যেতেবেলে মধ্যে অন্যায় অত্যাচার এবং শোষণ বিরোধে সংগ্রাম হয়েছে সেতেবেলে সঙ্গীত এক শক্তিশালী অস্ত্র ভাবে কাম করেছে। সঙ্গীত কেবল মনোরঞ্জন পাই নুহে বরং এহা জনমানসরে বিপ্লবর চেতনা জাগ্রত করিবার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। বিপ্লবী সঙ্গীতগুড়িক লোকঙ্কু নিজের অধিকার এবং কর্তব্য সম্পর্কে সচেতন করায়। গোটিয়ে স্বরে সঙ্গীত গাইবা লোকঙ্ক ভিতরে গোষ্ঠীগত একতা এবং ভ্রাতৃভাব বৃদ্ধি করাই থাকে। মুখ্যত নিরক্ষর তথা সাধারণ লোকঙ্ক নিকটরে রাজনৈতিক এবং সামাজিক চিন্তাধারা পৌঁছাইবা পাই সঙ্গীত সবুঠারু সহজ মাধ্যম। কুয়াযাইছি শস্ত্র যাহা করিপারে নাহিঁ এক প্রভাবশালী সঙ্গীত তাঠারু অধিক শীঘ্র মনুষ্যর মনকু বদলাইপারে। ভারতীয় স্বাধীনতা সংগ্রামে মধ্য সঙ্গীত সত্যাগ্রহীমানঙ্কু প্রেরণ যোগাইবা সহ সাহস দেউথিলা। আজি ক্রান্তি দিবসরে আসন্তু এপরি কেতেক সঙ্গীত সম্পর্কে জানিবা। দেশপ্রেমর ভাবনা সহিত ভারতরে চলচ্চিত্র নির্মাণর শুভারম্ভ হয়েছিলা। ব্রিটিশ শাসনর কঠোর ব্যবস্থা ভিতরে বি চলচ্চিত্র নির্মাতামানে দর্শকঙ্ক মনরে দেশপ্রেমর ভাবনা জাগ্রত করিবা পাই সফল প্রয়াস করিথিলে। এহা মধ্যরে প্রথম থিলা

0: অনুষ্ঠান তরফরু তুই আর মুই গুটে ধন্যবাদ দউ তার সঙ্গে সঙ্গে তুই তো জানিছু আমার বৈঠক কে ভিনে ভিনে দিন ভিনে ভিনে আমার চাষী ভাই মনে আসন তো হেনতা আজি জনে চাষী ভাই আইছন মুই কথাবার্তা করুছে তুই শুন
1: আজ্ঞা আপনকর পরিচয় টিকে দিন
2: মানে কালিয়া কহি অন্তলেনা রহছ
1: আচ্ছা আজ্ঞা আপন তো চাষ করুছন
2: হ্যাঁ
1: এবে কাই চাষ করুছন আজ্ঞা
2: এতে আমি ধান চাষ করমু
1: তো এই ধান চাষ কেনতা করুছন টিকে আপন কইলে ভাল হতা
2: আজ্ঞা ফার্স্ট আজ্ঞা আমি পোলা ফেংছু তারপর পোলা মাসে গলে উঠলে কেজে ফেজে করছু তারপর রোপছু রোপি সারলে সাত কি আট দিন পরে খত দিছু খত দি সারলা পরে টিকে যেস ধান টিকে বললা রোগ পোক খেলা বেলে বিষ যেটা লওয়া কথা সেটা দিছু
1: আপন বাটে ধান বুনছন কি
2: আজ্ঞা ধান তিন বুনা যেছে
1: ধান বি বুনছন
2: হ্যাঁ
1: এই বুনা ধান কে কেনতা করছন আজ্ঞা
2: বুনা ধান কে ধান বুনা হবা বিটেক পরা উঠলে বিড়া মরা যিবা বিড়া মারি সারলে দিন এক দুদিন পরে খত দিয়া হবা খত দিলে সে বিড়া ধানটা দাবা পে ঠিয়া উঠবা
1: আপন ধান চাষ করবার সঙ্গে সঙ্গে আর কাই চাষ করুছন কি
2: হ্যাঁ মুংফলি চাষ করছু
1: হ্যাঁ এই মুংফলি কেনতা করছন
2: মুংফলি আগা তসা হবা ঝার মোটা গুলা তিন চার কাজ করা হবা তারপরে নঙ্গল গোটে গোটে গিরা নে হাতে কিনা ভিতে কিনা গোটে গোটে মুংফলি ধাড়ি কে ধাড়ি রোপা হবা
1: আচ্ছা এই মুংফলি চাষ কেবে ঠানো আরম্ভ করছন এটা
2: মুংফলি চাষ আমি হেলনা দুই তিন বর্ষ হেলা
1: নাই কেবে ঠানো এটা আপন রোপা রোপি করছন কেবে ঠানো এটা অমল করছন সে বিষয় ঠিক কোন আগে
2: এতে আগে আমি ফার্স্ট গঞ্চা আরু আমি আরম্ভ করিছো এই বর্ষ ফুলি গজা ভিটে পড়া উঠলা না তারপরে বে যশ প্যান্ট ছাড়লে ঝাড় ঝুলে ঝাড় ঝুড়া গিচা হবা তারপরে দশরা পরে পরে আগে মুংফলি গিচা হবা
1: এই মুংফলি নে কিরা করি খাইছে কি
2: নি যশ কিরা খাইছে কিরা খেলে আজ্ঞা কিরা বেশি হয়েছে বলে ওষু কষা সব বিষ পিস সব দিছ আজ্ঞা আর গোটে কথা মুংফলি হেলা বর শত্রু ডিয়া
1: বলে এই যে উই খাই গলে মুংফলি টিকে বনে নেই
2: বনা নেই না আর উই খাই গলে মুংফলি বড়ি নেই পারে না মরি যা গড়টা তলা নই যা
1: আচ্ছা এই যে আপন ধান চাষ করুছন মুগ চাষ করুছন মুংফলি চাষ করুছন এটার বিহন কেন আনছন আজ্ঞা
2: এই বর্ষটা পরে বজারু আজ্ঞা বিহনটা ঘিনলু
1: তো এই যে বজারু বিহন ঘিনলে টিকে অধিকা দাম দিকে ঘিনছি
2: হ্যাঁ টিকে অধিকা দাম আর
1: আচ্ছা আর কাঁকড়া করছন আজ্ঞা
2: হেলা না দুই তিন বর্ষ ছেলেমেয়ে চাষ পিন আমি করিছ
1: ছেলেমেয়া রখিছন আচ্ছা ছেলেমেয়া রখি কর তো আপন ঠিক পয়সা কমাউথিবে
2: হ্যাঁ
1: তো এই যে ছেলেমেয়া রখিছন এটাকে যত্ন রতন করবা লাগি কে দেখি আসন কে
2: হ্যাঁ হাবা সুরে আজ্ঞা পশু ডাক্তারখানা আছে সে মানে এটা মাসে দুই মাসে থরে চেক করি আসছে হ্যাঁ
1: হ্যাঁ কিছু রোগ ব্যাধি হলে কারে সে মানে আসি করি যত্ন রতন করছন আচ্ছা আজ্ঞা গুটে কথা কহন আমার চাষ লাগি তো প্যান গুটে মুখ্য জিনিসে প্যান নেহলে চাষ নেই পারে তো আপনকর অঞ্চলটি আপনকর এরিয়াটি প্যান র সুবিধা কেনটা আছে আজ্ঞা
2: কেনাল আছে কেনাল রু পানি চাটি কে সকলে পেয়েছ
1: আচ্ছা আজ্ঞা আপন তো গুড় কথা জানিছন যে আমার গাঁ মন্ত্রী ঘর মন্ত্রী গায়ে গরু খুব থিলা গায়ে গরু থিবা সতুন আমি গোবর খত বি পাই পারুছুন আজকাল তো ট্রাক্টর হেলা পাওয়ার টিলার হেলা সব কৃষি যন্ত্রপাতি হেলা আমি ঘরে আর গায়ে গরু নেই রকবার না তো এই যে চাষ লাগি যে গোবর খত গুড় দরকার পড়ুথিলা এবার তো গোবর খত নেই মিলবার না
2: নেই মিলবার না
1: তার বদলে আমি রাসায়নিক খত আমি ঝিটুছু তো গোবর খত ভাল ছিলা কি এই রাসায়নিক খত ভাল আছে
2: যেতে নিবে আগে গোবর খত ভাল মিলুছিলা আগে এবার গোবর খত টিকে নেই মিলবার কি টিকে আমি রাসায়নিক খত দৌছু আর
1: আগে যেন জৈবিক প্রণালী আমি গোবর খত দৌছু আর এবার রাসায়নিক খত দৌছু আয়োটা কেনটা
2: আয়োটা এবে টিকে আরো টিকে অধিক ধান টিকে হচ্ছে আর
1: আচ্ছা আপন গাঁ কে তো কৃষি কর্মচারী মানে আসুথিবে কৃষি বিজ্ঞান কেন্দ্র আগে মানে আসুথিবে সেমানে আসির কারণ আপনকে কিছু শিখাউছেন কি
2: চাষ কেনটা উন্নতি করে যাচ্ছ কেনটা ধান মুংফলি কেনটা উন্নতি হচ্ছে কেনটা আমাকে বুঝাছ
1: তো আজ্ঞা এই যে চাষ করি করি আপন কেনটা খুশিরে অছন কি কেনটা
2: চাষ করি করি এবার লাগি টিকে খুশি না টিকে অছ
1: খুশিরে অছন তো যাও আজ্ঞা আপনার আমার বৈঠককে আসলে এত সুন্দর সুন্দর কথা কহিলে তো সব কথা আমার চাষী ভাই মানে শুনলে আপনার আমার বৈঠককে আসতে অনেক অনেক ধন্যবাদ আর জুহার আজ্ঞা
2: আজ্ঞা নমস্কার আজ্ঞা
3: শুনলি দাদা
0: যে বাবু তুই তো জানিছু ভিনে ভিনে দিন ভিনে ভিনে আমার বৈঠকে বিশেষজ্ঞ আজ্ঞা মানে আইসন তো আজি হেনতা জনে বিশেষজ্ঞ আইসন মুই কথাবার্তা করুছে তুই শুন আমার শ্রোতা বন্ধু মানে জানিথিবে যে ঘরে লেম্বু গুটে থিলে সেটা কেতে কাম দেশি তো সেথিলাগি আমি সবু লোক জানবার দরকার যে আমার ঘরে যদি লেম্বু গছ গুটে লগাইমা বেলে যেতেবেলে বি দরকার পড়বা আমি গছ তুলি করি লেম্বুকে ব্যবহার করি পারমা আজকাল তো আমার চাষী ভাই মানে জানিথিবে উন্নত প্রণালীরে লেম্বু চাষ বি হচ্ছে তো সে বিষয়ে কবার লাগি আজি আমার বৈঠককে দুর্যোধন সাহু আজ্ঞা আসছেন আজ্ঞা অবসরপ্রাপ্ত উদ্যানবিদ ছিলে বর্তমান রামকৃষ্ণ মিশন আশ্রম রামপুরের সেবা

0: শ্রোতা বন্ধু স্বাগত আপনার আপনার কার্যক্রম সম্পর্কিত মতামত কার্যক্রম সম্পর্কিত চিঠিপত্র যা আমাকে হোয়াটসঅ্যাপ মাধ্যমে হস্তগত হয়েছি তাকে আমি সাপ্তাহিক কার্যক্রম চিঠি পাইছি অছু মু আপনার সাথী সচ্চিদানন্দ মল্লিক
1: নিহারিকা নায়ক
0: নমস্কার নিহারিকা দেখিবা আমার শ্রোতা বন্ধু মানকর মতামত কি কোঠু পঠাইছন্তি এবং কোন নূতন মতামত পঠাইছন্তি
1: আজির প্রথম চিঠি লিখিছন্তি জয়প্রকাশ কলমপুর জেলা কলাহান্ডিরু প্রথমে নমস্কার জনাইছন্তি
0: আপনাকু মধ্য আমার তরফরু প্রতি নমস্কার
1: গত 14 তারিখে প্রচারিত গুঞ্জন কার্যক্রম খুব ভাল লাগিতিলা উপস্থাপনা চমৎকার থিলা অল্প সময় মধ্যে অনেক প্রসঙ্গ থিলা উপস্থাপক বিরঞ্চি মুন গাল্পিক ডক্টর তপন রথ এবং কবি সাগর বৈঠারীঙ্কু ধন্যবাদ দুঃখ লাগিলা যে গুঞ্জন কার্যক্রম আরম্ভরে তিনি চারি মিনিট হিন্দি কার্যক্রম প্রচার হলা এহা কাহিঁকি হলা মাননীয় কার্যক্রম ভালো লাগুনি জোকস পরি লাগুছি জনে জানিবা লোকঙ্কু দেলে নিশ্চয় ভালো লাগিব বলে সে লিখিছন্তি
0: শ্রোতাবন্ধু প্রথম কথাটি হচ্ছে যে আপনার মাসিক সাহিত্য পত্রিকা কার্যক্রম গুঞ্জন শুণুছেন গত গুঞ্জন কার্যক্রমে আমার নিমন্ত্রিত হয়েকি আসি অতিথি গাল্পিক এবং কবি দুই জনকু আপনার ধন্যবাদ বার্তাটি আজ এই কার্যক্রম মাধ্যমে আমি জনাই দেছু এবং সেদিন গুঞ্জন কার্যক্রম পূর্ব তিন রু চারি মিনিট আপনার হিন্দি কার্যক্রম যা প্রচার হেলা বলে কুমেন প্রকৃতরে মঝিরে মঝিরে রেডিও ফ্রিকোয়েন্সি যোগ অন্য কেন্দ্রর কার্যক্রম গুড়াক হঠাৎরে আম কেন্দ্রর ফ্রিকোয়েন্সি সহিত জড়িত হয়ে যায় তেণু সেইভাবে অবস্থায় কিছু কার্যক্রম মঝিরে মঝিরে মধ্যে অন্য কেন্দ্রর প্রসারণ গুড়াক আসি যাই থাকে আশা করছু এই কথা আপনার বুঝবে এবং শেষ কথাটি হচ্ছে মাননীয় কার্যক্রম ভালো লাগু না বলে আপনার আপনার মতামত আমি সম্মান জনাওছু আগক আমি দেখিবু মাননীয় কার্যক্রম যেমিতি সম্মানর সহিত এবং স্বচ্ছতার সহিত সুদৃঢ় ভাবে উপস্থাপনা করি যেমিতি প্রচার হয়ে পারিব এবং এতে যদি পরিবর্তনর আবশ্যকতা আছে আমি নিশ্চিত ভাবে সেই কার্যক্রমকে যে বর্তমান প্রস্তুত করছেন সেথিরে আমি পরিবর্তন আনিবা পাই চেষ্টা করিব আগক আপনার শুনন্তু এবং এইভাবে আপনার সুচিন্তিত মতামত আমাকে পঠান্তু ধন্যবাদ আপনার মতামত পাই দেখিবা পরবর্তী চিঠি
1: পরবর্তী চিঠি লিখিছন্তি সুমিত্রা সাহু পাকেলপড়া মুডিং মদনপুর রামপুর জেলা কলাহান্ডিরু প্রথমে সে নমস্কার জনাইছন্তি
0: আপনাকু মধ্য আমার তরফরু প্রতি নমস্কার
1: গত শনিবার শক্তিরূপা কার্যক্রমে গর্ভাস

শ্রোতাবন্ধু প্রচারকলু, আপনার চিঠি ও আমার উত্তরক নিয়ে কার্যক্রম চিঠি পাইছু। আজির উপস্থাপনার লে সচিদানন্দ মল্লিক ও নিহারিকা নায়ক। আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর।